0: ওই সাথী হেমে কে কথা সমাচার আই সাথে ভাবছি আমাকে কি হলো
1: হ্যাঁ এত্তিকে পত্রে আছে রোহন সামাজিক সঙ্গে আমাদের এত্তিকে পত্রে আনু পড়ছে তো মিথ্যার ভ্রামক সূচনা অনুসক্ত এসে না আছে না এসে তো জলের লেগে আছে নি
0: মিথ্যা ভ্রামক মঞ্চ ঠিক
1: তুমি থাকে না
0: থাকে না
1: শুন মিথ্যা সূচনা ভালো আসলে থাহানাই না পায় কুড়া লেখনি বা ফৈলাউনে কুড়া হোক আর ভ্রামক সূচনা ভালো যে জানি জানি নিয়ত কর আপনার ফাইদা বা স্বার্থকা লাগে ফৈলাউনে গলত সূচনা হোক এসনালে সমাজ ভ্রমিত বনাউছ খণ্ডিত পার্ছ নিরাশা বড়াউছ অবিশ্বাস সৃজনা করছ
0: ও এস্তা সূচনা শেয়ার লাইক গর্নুহুদিন রয়েছ হে
1: হোনে ভ্রামক ৰ মিথ্যা সূচনা শেয়ার তথা কমেন্ট কে পনি গর্নু হুদৈন শেয়ার গর্নে ভয় পনি ত্যো সূচনা সত্য তথ্য হো কি হৈন একিন গর্নু পর্ছ त्यसको स्रोत थाहा पाउनु पर्छ मिति र फोटो मिल्छ कि मिल्दैन राम्रोसँग हेर्नुपर्छ आधिकारिक माध्यम हो कि होइन त्यो पनि थाहा पाएर मात्रै सेयर र कमेन्ट गर्नुपर्छ बुझ्यौ
2: भ्रामक सूचना नफैलाउ जिम्मेवार नागरिक बनाऊ
3: आधिकारिक स्रोतबाट प्राप्त सूचनालाई मात्र विश्वास

0: ছায় হাজুর সোলু এফএম কোতারঙ্গা।
1: সোলু এফএম 101.2 মেগাহার্টজ। উজ্জ্বল ভবিষ্যতের লাগি আমরো অভিযান।
2: টাইম চেক। সোলু এফএম স্টুডিও টাইম।
3: স্টুডিয়াম নিউজ সাপোর্ট দি ভিডিও।
1: টাইম চেক কো সাথমা নিউ স্টার ডিজিটাল কালার ল্যাব তথা ধরামাই অফসেট প্রেস সোলু দুপুন্ডা নগর পালিকা 5 সোলু খুম্বু।
4: আদরণীয় শ্রোতাবৃন্দ, তপাই অহিলে শুনিরহনু ভয়েগো ছ সোলু এফএম। সোলু এফএম মা আব তপাইলে শুন্ন সকুনছ বিভিন্ন নেপালী চলচ্চিত্র ক্ষেত্রকা গীতহরু।